শ্রোতাবন্ধু শুণুটি কেতোটি হিন্দী কথাচিত্রার গীত আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর পরবর্তী কথাচিত্রটি পাপ কণ্ঠশিল্পী রাহত ফতে আলী খাঁ গীত রচনা আমজাদ ইসলাম সঙ্গীত নির্দেশনা সাহি কথাচিত্র পাপ

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট।
0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শ্রোতিবন্ধু শুণন্তু, কার্যক্রম সম্পর্কিত এক সূচনা। চলিত মাস 7 তারিখ মঙ্গলবার দিন গোটে বাজি 20 মিনিট্রু দিন

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: কার্যক্রম শেষে আসন্তু শুনিবা সত্যভাম মহাপাত্র এবং গোপাল কৃষ্ণ বেহরাঙ্ক পরিবেশিত গীতটি, অশোক মিশ্রাঙ্ক রচনায়।

0: ବୃଦ୍ଧି ମଧ୍ୟ। ଚେଟିନାଡ ସିମେଣ୍ଟ ଉପରେ
1: ଶକ୍ତି ଯାହା ବର୍ଷ ବର୍ଷ ନୁହେଁ ବରଂ ପିଢି ପାଇ ରହିଥାଏ। ଚେଟିନାଡ ସିମେଣ୍ଟ ସୁପର ଗ୍ରେଡ୍ ସିମେଣ୍ଟ 64 ବର୍ଷର ଦୃଢ଼ ମୂଳ ଦୁଆ। ଚେଟିନାଡ ସିମେଣ୍ଟ ଦ ପରଫେକ୍ଟ କଂକ୍ରିଟ ଚଏସ।
2: আচ্ছা দাস বাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
0: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে।
1: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহিথায়। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: কার্যক্রম শেষে আসন্তু শুনিবা সত্যভাম মহাপাত্র এবং গোপাল কৃষ্ণ বেহরাঙ্ক পরিবেশিত গীতটি, অশোক মিশ্রাঙ্ক রচনারু।

0: Networks operate across borders through darknet platforms, synthetic drugs, new psychoactive substances, and maritime routes, making enhanced international cooperation essential. He proposed the establishment of a dedicated BRICS virtual working group for regular intelligence sharing, analysis of trafficking trends, and coordination of joint law enforcement efforts. The government has said over 104 crore health records have been linked to over 93 crore Ayushman Bharat health account Abha. This marks a significant progress in India's journey to a connected digital public health ecosystem. Abha is a 14-digit unique identifier like Aadhaar that securely links individuals to the wider health system. It helps patients access digital health services. They can connect to insurers, care facilities, doctors, and our services with all their industry intent through this network. The election for by election to three constituencies, Gujarat and Gujarat and Madhya Pradesh, as per the notification, nominations will be accepted until the 13th of July and scrutiny will be held on the 14th. The polling for these seats is scheduled to be held on 30th July. The Election Commission has also announced by-elections to three seats of the Rajya Sabha from West Bengal. The seats were vacant following the resignation of Rajya Sabha members Shukhendu Shekhar Rai, Sushmita Dev and Prakash Chikbaraik. The notification for the elections will be issued tomorrow, while the last date for filing nominations is the 14th of July. In Ukraine, at least 10 people were killed and 46 others were injured after Russia launched a ballistic missile attack on the capital Kiev this morning. This came a day before a key NATO summit in Turkey, which US President Donald Trump is expected to attend. Ukraine's Air Force said Russia used ballistic missiles, cruise missiles and drones in the attack. Explosions echoed across the city as civilians sought shelter in metro stations. The Intermeteorological Department, IMD, has issued red alert for heavy to very heavy rainfall with isolated extremely heavy rainfall over Gujarat, Konkan, Goa, Madhya Maharashtra and Chhattisgarh today. The weather agency predicted heavy to very heavy rainfall over East Rajasthan, Himachal Pradesh, Karnataka, Kerala, Mahe, Madhya Pradesh and Uttarakhand during the day. England stormed into the FIFA World Cup quarterfinals with a dramatic 3-2 victory over Mexico at the Azteca Stadium in Mexico City today. In another match, Brazil's veteran player Neymar Jr. has announced his retirement from international football. And with that, we end this news bulletin.
1: আসন্তু শুনিবা চাষার কথা।
2: হেন্তা তো আমার চাষী দাদামানে বরষ সারা ভিন্ন ভিন্ন প্রকার চাষ করিথিসন, যেন্তাকি আলু, বাইগন, ভেজরা, সেমি আর লইনি। তো এই চাষ কলা ভিতরে কিছু এন্তা বি আমার চাষী দাদামানে অছন, যে মানে এই সমিয়া দেখি করি ই নিজের ঘর মনকে ছেল, মেঢা, কুকুরা, চেমরা এসব বি রখবাকে ভল পাইসনে। ঠিক সমিয়া আসিগলে যেন্তাকি পরব, তিহার, বিহা, বন্যা আর ভুজিপাতি সমিয়ানে এটাকে বিক্রি করে দুই পয়সা অধিকা লাভ বি পাইথিসনে। তো চাষী দাদামানে আমি যদি ভল প্রজাতির ছেল পালন করমা বইলে আর তাকর যতন রতন রোগ বেমার আর খাদ্যর কথাকে বুঝমা বইলে এটা আমাকে ঠিক সময় আসিগলে ভল গোটে রোজগারর মাধ্যম হি পারবা। এ যদি আমি দেখমা বইলে আমার দেশনে ছেল পুষি করি বেশি লোক লাভবান হচ্ছনে। আমার দেশনে ভিনে ভিনে প্রজাতির ছেল সবু পালন করা যাচ্ছে। যেন ছেল মনে কি ভিনে ভিনে জলবায়ু পরিস্থিতি, পোষণ আর আর্থিক গুণাবলী দৃষ্টি নু এসবকে অলগা অলগা ভাগ করা হয়েছে। তো চাষী দাদামানে এবার কথা আসুছে আমার দেশনে সবুঠানু বেশি পরিমাণে পালন করা যাউথিবার দশ প্রকারর ছেল সবু কেন কেনটা এ বিষয়তে বি আমকে নিহাতি ভাবরে জানবাকে পড়বা। এ প্রথমে হচ্ছে যমুনা পারি। এই প্রজাতি উত্তর ভারতর যমুনা উপত্যকানে এটাকে বিকশিত করা যাইছে। এ ই ছেল মনে গুরস উৎপাদন লাগি বেশি করে এমনকর পালন করা যাইছি। যমুনা পারি ছেল

0: প্রতিদিন 2-3 লিটার পদকে গুরস দি থিসি। এটার শরীর গঠন মধ্যম আকারর আর তার রং সাধারণ হিপাশি বাদামি রহিছি। সেটা আর গোটে কছি তাকে ভারতীয় বেঙ্গালী বলিকরি কহেসন। এই প্রজাতি বেশি করে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ নে দেখা যাইছি। এই ছেলমনকর মুখ্য গুণ হচ্ছে ইমনে বহুরঙ্গিয়া। এই ছেলমনকর রং হেলা কলা, ধুবলা আর কবলা। এই প্রজাতির ছেলমনে প্রায় 1-1.5 আর 1.5 লিটার পদকে গুরস দি থিসনে। সেটা আর গোটে কছে তাকে মালাবারী বলিকরি কহেসনে। এই মালাবারী ছেল যেটা কি কেরল আর তামিলনাড়ু রাজ্যনে এই ছেলকে বেশি করে আমি দেখবাকে পায়মা। এই ছেলমনকর মুখ্য গুণ হচ্ছে ইমনে বেশি গুরস দি পারসন। হেনতা যদি দেখমা বইলে মালাবারী ছেল প্রায় 2-3 লিটার পদকে গুরস দি পারসি। এই ছেলমনকর রং কলা আর ছিটকা রং হিথিসিয়ে। সেটা আর গোটে প্রজাতি হচ্ছে সানেন বলিকরি। এই সানেন প্রজাতির ছেল মনে বেশি করে আমার রাজস্থান আর পশ্চিম রাজ্য মনকে দেখবাকে মিলসিয়ে। এই ছেল মনকে বেশি করে মাংস উৎপাদন লাগি পালন করা যাইতিছে। এই সানেন ছেলর গুরস দেবার ক্ষমতা মধ্যম। এই প্রজাতির ছেল মনে বেশি সহি পারসন আর খরাদিন লাগি পুরা অনুকূলে। সেটা আর গোটে কছে তাকে জালনি ছেল বলিকরি কহেসন। এই জালনি প্রজাতির ছেল মনে উত্তরপ্রদেশর জালনি অঞ্চল নু আসিচনে। এই ছেল মনকর গুরস উৎপাদন ক্ষমতা বেশি আর ইমনে বেশি গুরস দেবার লাগিবি চার বাটে জনাশুনায়। এই যে জালনি ছেল অছি দিনকে প্রায় 2-3 লিটার পদকে গুরস ইমনে দি পারসন। আর তাকর দিহির রং ধুবলা আর ছিটকা ছিটকা রহিছি। সেটা আর গোটে প্রজাতি হেলা কাজরি বলিকরি। এই প্রজাতির ছেল মনে জম্মু আর কাশ্মীর অঞ্চল নে বেশি করে দেখবাকে মিলসিয়ে। এই ছেল মনে আমার পাহাড়িয়া অঞ্চল মনকর লাগি পুরা অনুকূলে। কাজরি প্রজাতির ছেল মনকর মুড় মনে বড় রহিছি আর ইমনকর দিহির বাল সবু লম্বা বি রহিছি। এই প্রজাতির ছেল মনকর গুরস দেবার ক্ষমতা মধ্যম স্তরে। সেটা আর গোটে প্রজাতি হেলা মারওয়ারি। ই মারওয়ারি প্রজাতির ছেল এটা গোটে পূর্ণা প্রজাতির ছেলে যেটা কি রাজস্থান নু আসিছে। এই ছেল মনকর গোটে বিশেষত্ব হচ্ছে ই মনকর দিহি লম্বা আর কান মনে তলবাটকে ঝুলিকর রহিছি। ই মারওয়ারি প্রজাতির ছেল মনে খরাদিন লাগি পুরা অনুকূলিটা। ই ছেল মনকর গুরস দেবার ক্ষমতা মধ্যম ধরনে। সেটা আর গোটে প্রজাতি হেলা বর্বরি। ই প্রজাতির ছেল মনে পশ্চিমবঙ্গ আর বিহার নু আসিচনে। পাবনা ছেল বলিকরি বি ইমনে বেশি পরিচিতে। তো চাষী দাদা মানে আমি সবু কথাকে ঠিক হিপাশে বুঝি সুজি করি ই ছেল পুষবারতি ধ্যান দেমা বইলে আমার ই ছেল পুষবারটা তো এটা ভল হেবা একা। তার সনে সনে সময় আসলে এটাকে আমি বিক্রি করি দুই পয়সা অধিকা লাভ আমি পাই পারমা।
1: শুনিলি চাষের কথা আকাশবাণী ভবানীপাটনা। শ্রুতিবন্ধু কার্যক্রম আম কেন্দ্রের শুনিপারুচান্তি মিডিয়াম ওয়েভ্রে 248 মিটার তথা 1206 কিলোহর্জ এফএম যোগে 100.3 মেগাহর্জ এবং নিউজন এআইআর অ্যাপ মাধ্যমে।
2: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
3: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
4: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
1: আকাশবাণী ভবানীপাটনা, আকাশবাণী জয়পুর এবং আকাশবাণী বলাঙ্গীর কেন্দ্রের এক বর্ষর আপ্রেন্টিস ট্রেনি পাই 11 গোটি প্রার্থী দরখাস্ত আহ্বান করা যাইছি। প্রার্থী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করিথিবে, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল এবং ডিপ্লোমা ইন ইলেকট্রোনিক প্রার্থীঙ্কু অগ্রাধিকার দিয়াযিব। প্রার্থীঙ্কু তালিম সময়রে মাসকু 10,900 টাকার বৃত্তি ভত্তা প্রদান করা যিব। যোগ্য প্রার্থী মানে চলিত জুলাই মাস 19 তারিখ পর্যন্ত n.a.t.s পোর্টালে আবেদন করে পারিবে। সূচনাটি এদিকে শেষ হেলা।
2: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
3: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য

শ্রোতা বন্ধু, সাহিত্য ও প্রকৃতি এই দুইটি শব্দ অলগা হইতিলে মধ্য পরস্পর সহিত গভীর ভাবরে জড়িত। প্রকৃতি হেউছি সৃষ্টির সর্বশ্রেষ্ঠ কলাকৃতি, আউ সাহিত্য হেউছি সেই কলাকৃতির শব্দ রূপ। প্রকৃতি বিনা সাহিত্যের কল্পনা অসম্ভব, আউ সাহিত্য বিনা প্রকৃতির সৌন্দর্যর গভীর অনুভব মধ্য অপূর্ণ। মানুষ জন্ম নেবা দিনঠারু প্রকৃতির কোলরে বড়ি উঠে। সূর্যর আলোক, পবনর স্পর্শ, নদীর জল, বর্ষার ঝরণা, গছর ছাই ও ফুলর সুগন্ধ এসবু আম জীবনর এক অবিচ্ছন্ন অংশ। এই প্রকৃতির সৌন্দর্য, তাহার রূপ, রস ও অনুভূতি কবি ও সাহিত্যিক হৃদয়ক স্পর্শ করে। সেই অনুভব শব্দরে পরিণত হয়ে কবিতা, গল্প, প্রবন্ধ ও উপন্যাস রূপরে আম সম্মুখে আসি থাকে। সেপাই কুযায় প্রকৃতি সাহিত্যর জননী এবং সাহিত্য প্রকৃতির সজীব প্রতিচ্ছবি। ওড়িয়া সাহিত্যের বর্ষা, বসন্ত, নদী, সমুদ্র, পাহাড়, জঙ্গল, পৃথিবী ও পক্ষীর বর্ণনা কেবল প্রাকৃতিক সৌন্দর্যর চিত্রণ নুহে, এহা মানুষের ভাবনা, স্বপ্ন, আশা ও জীবন দর্শনর অভিব্যক্তি। আম দৈনন্দিন জীবনরে সাহিত্যর গুরুত্ব অপরিসীমা। সাহিত্য আমাকে ভাল মানুষ হওয়ার শিখায়, আউ প্রকৃতি আমাকে সরল, সহনশীল ও সন্তুলিত জীবন বঞ্চিবার শিক্ষা দিয়ে। গছ আমাকে নিঃস্বার্থ সেবার বার্তা দিয়ে। নদী নিরন্তর আগকু বড়িবার প্রেরণা দিয়ে। ফুল হসিবা শিখায়, আউ সাহিত্য এই সমস্ত শিক্ষাকে সুন্দর শব্দরে আম পাখক পৌঁছাই দিয়ে। আজির ব্যস্ত ও যান্ত্রিক জীবনরে মানুষ ধীরে ধীরে প্রকৃতির দূরেই হয়ে যাচ্ছি। এইপরি সময়ের সাহিত্য আমাকে পুঁ থে প্রকৃতির নিকটকু নিয়ে যাই থাকে। কবিঙ্কর কবিতা, লেখকঙ্কর গল্প ও প্রবন্ধ আম মনে প্রকৃতি প্রতি ভাল পাইবা ও পরিবেশ সুরক্ষার ভাবনা সৃষ্টি করে থাকে। শ্রোতাবন্ধু, সাহিত্য ও প্রকৃতি পরস্পর পরিপূরক। প্রকৃতি সাহিত্যকু প্রেরণা দিয়ে, আউ সাহিত্য প্রকৃতির মহত্বকু মানুষ সমাজ পর্যন্ত পৌঁছাই থাকে। যে পর্যন্ত প্রকৃতি সবুজ রহিব, সে পর্যন্ত সাহিত্য।

শ্রোতা বন্ধু, প্রকৃতি হচ্ছে সৃষ্টির চিরন্তর সৌন্দর্য, জীবনর প্রেরণা ও সাহিত্যর অনন্ত উৎস। পাহাড়, পর্বত, নদী, সমুদ্র, জঙ্গল, ফুল, পক্ষী, ঋতুচক্র এবং আকাশের অপার বিস্তার মানুষের মনকু যেপরি আন্দোলিত করেছে, সেইপরি কবি ও সাহিত্যকর কল্পনাকু মধ্য অনন্ত শক্তি যোগাইছে। সেইপাই ওড়িয়া সাহিত্যের প্রকৃতি কেবল পৃষ্ঠভূমি নুহে, বরং জীবন্ত চরিত্র ভাবে উপস্থিত হয়েছি। আম রাজ্য ওড়িশা হচ্ছে প্রকৃতির বরদানরে সমৃদ্ধ এক ভূমি। একপটে বঙ্গোপসাগরের বিশাল উপকূল, অন্যপটে পূর্বঘাট পর্বতমাল, মহানদী, ব্রাহ্মণী, বৈতরণী ও ঋষিকুল্যা পরি নদী, চিলিকার অপূর্ব সৌন্দর্য, ঘঞ্চ জঙ্গল, ঝরণা, সবুজ ধান ক্ষেত্র এবং ছ ঋতুর মনোহর রূপ আম সাহিত্যকে সদা সমৃদ্ধ করে আসিছে। প্রাচীন ওড়িয়া সাহিত্যর আরম্ভ করে আধুনিক সাহিত্য পর্যন্ত প্রকৃতির সুন্দর চিত্রণ দেখিবার মিলিয়াছি। আদিকবি সারলা দাস তাঙ্ক কাব্যরে নদী, বন ও গ্রাম্য পরিবেশর জীবন্ত বর্ণনা করিছন্তি। উপেন্দ্র ভঞ্জঙ্কর কবিতার ফুল, লতা, পক্ষী ও ঋতুচক্রর সৌন্দর্য অলঙ্কারিক ভাষায় ঝলসি উঠুছি। সেইপরি গঙ্গাধর মেহেরকু প্রকৃতির কবি বলে কুহাযায়, কারণ তাঙ্ক কবিতার প্রকৃতি জীবন্ত রূপ নেই থাই। রাধানাথ রায় ওড়িশার প্রাকৃতিক ঐতিহ্যকু জাতীয় গর্ব সহ চিত্রণ করছন্তি। শ্রোতাবন্ধু, ওড়িয়া সাহিত্যরে প্রকৃতি কেবে প্রেমর প্রতীক, কেবে বিরহর সাথী, কেবে ভক্তির মাধ্যম, ত কেবে দেশপ্রেমর প্রেরণা, আউ কেবে মানব জীবনর দর্শনর প্রতীক হয়েছি। বর্ষার মেঘ, বসন্তর কোয়েলি, শরতর নির্মল আকাশ, হেমন্তর সোনালী ধানক্ষেত ও শীতর কুহুড়ি, সবুকিছি কবিঙ্কর কলমরে নূয়া অর্থ পাইছি। প্রকৃতি কেবল আমকু সৌন্দর্য দিয়ে নাই, এহা আমকু সহনশীলতা, সরলতা, সমন্বয় ও জীবনর সন্তুলনর শিক্ষা মধ্যে দেইথাই। সেইপাই ওড়িয়া সাহিত্যরে প্রকৃতি মানুষর সুখ দুঃখ, আশা নিরাশা ও ভাবনা সহ গভীর ভাবরে জড়িত। আজির সময়ের জলবায়ু পরিবর্তন, বন বিনাশ ও পরিবেশ প্রদূষণ বড়ুথিবা বেলে ওড়িয়া সাহিত্যরে প্রকৃতির চিত্রণ আমকু কেবল আনন্দ দিয়ে না, বরং পরিবেশ সুরক্ষা প্রতি সচেতন হবার বার্তা মধ্যে দেইথাই। সাহিত্য আমকু শিখায় যে প্রকৃতিকে ভাল পাইবা মানে নিজ জীবনকে ভাল পাইবা। শেষে কহিবাকু গলে ওড়িয়া সাহিত্যরে প্রকৃতির চিত্রণ কেবল দৃশ্য বর্ণনা নুহে, এহা মানুষ ও প্রকৃতি মধ্যে থিবা চিরন্তন সম্পর্কর এক সুন্দর অভিব্যক্তি। যে পর্যন্ত নদী বহুথিব, পবন বহুথিব, ফুল ফুটুথিব ও ঋতুচক্র চালিথিব, সে পর্যন্ত ওড়িয়া সাহিত্যরে প্রকৃতির সৌন্দর্য নূয়া নূয়া রূপরে চিরজীবী হয়ে রহিবা।

শ্রোতা বন্ধু, আজর সাহিত্যায়ন যাত্রাটি এইটিতে শেষ হল। এবি সময় আমি ইশারা কলে আপনা সবিঠার বিদায় নেওয়া হলে বিদায় নেওয়া পূর্বর আপন মান পাখে মোর শেষ অনুরোধটি রহিলা। আজর কার্যক্রম আপন মানুষ কমিটি লাগিলা চিঠি লিখি নিশ্চিত ভাবে জনাইবে। আমি চিঠি লিখবার ঠিকাটি হল সাপ্তাহিকী যুববাণী বিভাগ মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী ভবানীপাটনা জেলা কলাহান্ডি পিন 766001। আপন মানে আমাকে হোয়াটসঅ্যাপ জরিয়ারে মধ্যে নিজের মতামতটি লিখি পঠাই পারিবে। আম হোয়াটসঅ্যাপ নম্বরটি হল 8895994143। পুনি থরে কই রাখুছি 8895994143। আজর এই সাহিত্যায়ন যাত্রারে মু থিলি আপন মানঙ্কর রেডিও সাথী নন্দিতা। পুনি থরে কথাবার্তা হবা অন্য এক কার্যক্রমরে। সেতেবেলে যাই মু আপন মানঙ্কর গহনরু বিদায় নেউছি। রহিলি, নমস্কার।

0: JK to the Indian government for assistance underscores the depth of the crisis unfolding in the region. Protests have continued across POJK for more than a month. An official said that the nature of the appeal is particularly worrying, as people in POJK are seeking medicines and essential food supplies from India. This reflects the gravity of the humanitarian situation in the region. On the instructions of Field Marshal Asim Munir, the Pakistani establishment has blocked the supply of ration and medicines to the region for the past 20 days. Mourners dressed in black flooded Iran's capital Tehran for a funeral processions today honoring the late Supreme Leader Ayatollah Ali Khamenei. Khamenei's flag-draped coffin, along with those of several family members, was carried on a truck decorated to resemble the ornate lattice work surrounding the shrine of an imam. They were killed in an airstrike on the 28th of February at the outset of the war launched by Israel and the United States. The massive turnout was encouraged by Iran's theocratic leadership to as a show of national unity and strength. And that is the end of this news bulletin.
1: Agaswani Bhavani Patana.
2: দাসবাবু আপনার ঘরটা 1970 তৈরি রাইট হলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে
3: আরে এইটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
4: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস
1: শ্রোতা বন্ধু বর্তমান শুনন্তু আমা কেন্দ্রর প্রচার হেবাকু থিবা বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সূচনা প্রথমে শুনন্তু আমার চলিত অধিবেশনের প্রচার হওয়ার থিবা কার্যক্রম সম্পর্কে আমার চলিত অধিবেশনের সন্ধ্যা 6:30 শুনবে সমন্বিত কার্যক্রম যুবা শক্তি এবং রাতে 7:25 কেন্দুঝর জেলার হালচাল এই কার্যক্রম রিলে করে শুনবু আকাশবাণী কটক কেন্দ্রর চাষবাস কার্যক্রম প্রচার করবু রাতে 7:30 রাতে 8:00 শুণবে গীত গজল কার্যক্রম শিল্পী লক্কি অল্লি সম্বলপুরী গীত ক্রমে শুণবে কতোটি গীত রাতে 8:15 শিল্পী লিপ্সা মহারণা স্পোর্টস ক্যান রাতে 8:30 রাতে 9:15 স্পটলাইট এবং পব্লিক স্পিক রাতে 9:30 এ সমস্ত কার্যক্রম রিলে করে প্রচার করবু আকাশবাণী দিল্লি কেন্দ্রর রাতে 10:00 প্রচার করবু নাটক নেত্রমণি রচনা ও প্রযোজনা হিমাংশু ভূষণ সাবত সহায়তা গোপবন্ধু চৌধুরী শ্রীমতী গিরিজা দেবী শাস্ত্রীয় গায়ন প্রচার করবু রাতে 10:30
2: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 তৈরি রাইট হলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে
3: আরে এইটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
4: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস
1: বর্তমান শুনন্তু আসন্তকালি আমার প্রথম অধিবেশনরে প্রচার হেবাকু থিবা কার্যক্রম সম্পর্কে আসন্তকালি সকাল 6:10 শুণবে ভক্তি সঙ্গীতর কার্যক্রম বন্দনা চেতনা চিন্তন সকাল 6:30 সকাল 6:35 প্রচার করব অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবত ওড়িয়ার আলোচনা ক্রমে শুণবে গীত গোবিন্দ স্রষ্টা সম্পর্কে সকাল 7:25 আলোচনা পদ্মিনী পণ্ডা সকাল 7:40 চাষর কথা সঙ্গীত লহরী কার্যক্রম প্রচার করব সকাল 7:45 শ্রীক্ষেত্র মাধুরী কার্যক্রমে শুণবে গরাবড়ু সেবা সম্পর্কে রিলে করে প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্রর সকাল 8:30 সকাল 8:45 প্রচার করব কবি সম্রাট উপেন্দ্র ভঞ্জ কৃত মহাকাব্য বৈদেশ বিলাসর সঙ্গীতাত্মক পরিবেশন সকাল 9:00 রয়েছে কতক হিন্দী কথাচিত্রর গীত ওড়িয়া কথাচিত্রর গীত শুণবে সকাল 9:30 বিশেষ কার্যক্রম খোলা ঝরকা প্রচার করব পূর্বাহ্ন 10:10 আসন্তকালি আমার দ্বিতীয় অধিবেশনের দিন 12:00 শুণবে কতোটি সুগম সঙ্গীত শিল্পী ভিকারী চরণ বল জ্যোতির্ময় মহাপাত্র

0: শ্রোতা বন্ধু, এবে আমি দেখুছে জনসংখ্যার দ্রুত অভিবৃদ্ধি। এই জনসংখ্যা বৃদ্ধি জনিত সমস্যা এবে ভারী জটিল হবার লাগিছে। তেণু এ দিগরে সচেতন রহিবার আবশ্যকতা রয়েছে। আউ এথিপাই যুববর্গ গুরুদায়িত্ব নেবা নিহাতি আবশ্যক। উপযুক্ত শিক্ষা মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধিকে কমাইবাকু হেব। যেপরি খাদ্য বাসগৃহ সংকট দেখা নদেব সে দিগরে কার্য করিবাকু পড়িব। ভারত সরকারঙ্ক বিভিন্ন যোজনার সুফল পাই অন্যমানকু এথিরে সামিল করিবাকু হেব। তেবে জনসংখ্যা বৃদ্ধি হেলে কি সমস্যা উপুজে, নিরন্তর বিকাশ ক্ষেত্রে এহার কি প্রভাব পড়ে, কেউ কেউ সামাজিক সমস্যা পরিলক্ষিত হুয়ে, এমিতি কিছু প্রসঙ্গ উপরে আধারিত আজির আলোচ্য বিষয় জনসংখ্যা বৃদ্ধি জনিত সমস্যা যুবপিঢ়ীঙ্ক পাইঁ আহ্বান। এ সম্পর্কে আলোচনা করুছন্তি শিক্ষাবিদ ডক্টর দুর্গাপ্রসাদ মিশ্র।
1: আজি আমি এক এপরি বিষয় উপরে আলোচনা করিবাকু যাউছু যাহা কেবল ভারতের নুহে সমগ্র বিশ্বর বর্তমান ও ভবিষ্যৎ সহ নিবিড় ভাবে জড়িত। বিষয়টি হেউছি জনসংখ্যা বৃদ্ধি জনিত সমস্যা যুবপিঢ়ীঙ্ক পাইঁ আহ্বান। প্রতিবর্ষ জুলাই 11 তারিখে সমগ্র বিশ্বরে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা যায়। 1987 মসিহারে বিশ্বর জনসংখ্যা 5 বিলিয়ন ডলার অতিক্রম করিয়া পরে এহা গুরুত্বকে অনুভব করি 1999 মসিহারে জাতিসংঘ এই দিবস পালনর ঘোষণা করিছিলা। এই দিবসর উদ্দেশ্য কেবল জনসংখ্যা গণনা নুহে বরং পরিবার নিয়োজন, মাতৃ ও শিশু স্বাস্থ্য, লিঙ্গ সমানতা, মানব অধিকার ও টিকাও বিকাশ প্রতি সমাজকে সচেতন করিবা। কুহাযায় জনসংখ্যা হেউছি দেশর সবুঠারু বড় সম্পদ। এই কথাটি সম্পূর্ণ সত্য, কিন্তু যেতেবেলে জনসংখ্যার বৃদ্ধি শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, পানি, জমি, পরিবেশ ও নিযুক্তি সুযোগর ক্ষমতাকে অতিক্রম করে সেতেবেলে সেই জনসংখ্যা বিকাশর শক্তি নুহে বরং চ্যালেঞ্জরে পরিণত হুয়ে। 2025 মসিহারে জাতিসংঘ পাঁচটি UNFPA র সবিশেষ তথ্য অনুযায়ী ভারতর জনসংখ্যা প্রায় 146.39 কোটি, যাহা বিশ্বরে সর্বাধিক। কিন্তু এই রিপোর্ট এক আশাব্যঞ্জক সন্দেশ মধ্যে দেই যাইছি। ভারতর মোট প্রযোজন হার বর্তমান 1.9, যাহা প্রতিস্থাপন স্তর 2.1 থারু কম। অর্থাৎ ভারত ধীরে

0: একনিষ্ঠ প্রবক্তা আকাশবাণী।
1: আকাশবাণী সম্বলপুর হীরাকুদ বন্ধরু প্রথম বন্যা জল নিষ্কাশন সম্বন্ধে সর্বসাধারণ সূচনা শুণন্তু। হীরাকুদ জলভণ্ডার উপরমুণ্ডে বর্ষা যোগ ক্রমাগত ভাবে জলভণ্ডার জলস্তর বৃদ্ধি পাচ্ছে। এতদ্বারা হীরাকুদ বন্ধ তলমুণ্ডে বসবাস করুবা সমস্ত জনসাধারণ অবগতি নিমন্তে জনাই দিয়াযাচ্ছে কি আসন্তা ন তারিখ সকাল এগারোটা সময় হীরাকুদ জলভণ্ডার প্রথম বন্যা জল নিষ্কাশন করা। এথিযোগ মহানদী ও তার শাখা নদীগুড়ি জলস্তর বৃদ্ধি পাইব, তেণু নদী মধ্যে প্রবেশ ও অন্যান্য ব্যবহার পাই জনসাধারণ সতর্কতা অবলম্বন করা আবশ্যক। কোণী দুর্ঘটনা পাই হীরাকুদ নদী বন্ধ কর্তৃপক্ষ দায়ী রহবে না বলে অতিরিক্ত মুখ্য যন্ত্রী হীরাকুদ বন্ধমণ্ডল বুর্লা জনাই সূচনাটি শেষ হল। আকাশবাণী সম্বলপুর পরবর্তী কার্যক্রম ओडियारे संवाद रिले करछु आकाशवाणी कटकरु।
2: आकाशवाणी
3: आज इंडोनेशिया रे पहुंचिले प्रधानमंत्री। छटी देशर राष्ट्रदूत आज निज निज परिचय पत्र प्रदान कले राष्ट्रपति को। रेलवे क्षेत्र रे समग्र देश को जोड़ीबा लागि स्वर्ण चतुर्भुज योजनार लक्ष्य रखिछंती प्रधानमंत्री। कहिले रेलमंत्री आज पुरी और ब्रह्मपुर ठारे दुईटी ट्रेन रे हला शुभारंभ। এবং ফিফা বিশ্বকপ টুর্নামেন্টর রাউন্ড 16 রে আজি রাতিরে পর্তুগাল স্পেন কু ভেটিবাকু থিবা বেলে আসন্তা কালি আমেরিকা ও বেলজিয়াম ভিতরে হেব মুকাবিলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছদিনিয়া ত্রিরাষ্ট্র গস্তর প্রথম পর্যায়ে আজি ইন্ডোনেশিয়ারে পৌঁছিছন্তি। রাজধানী জাকর্তা বিমান বন্দরের পৌঁছিবা পরে ইন্ডোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো ও সুবিয়ান্ত শ্রী মোদিঙ্কু স্বাগত জনাইথিলে। এই অবসরে ইন্ডোনেশিয়াবাসী এবং ভারতীয় সম্প্রদায়ক পক্ষরু উভয় ভারতীয় ও ইন্ডোনেশিয়ার পারম্পরিক সাংস্কৃতিক কার্যক্রম মাধ্যমে প্রধানমন্ত্রীঙ্কু ভব্য স্বাগত করা যাইছি। এহা হচ্ছে প্রধানমন্ত্রীঙ্কর চতুর্থ ইন্ডোনেশিয়া গস্ত। 2018 মে মাসে ভারত ইন্ডোনেশিয়া সম্পর্ককু সমন্বিত রণনৈতিক ভাগিদারী স্তরের পৌঁছাইবা পরে এহা শ্রী মোদিঙ্কর প্রথম দ্বিপক্ষীয় গস্ত। এই গস্ত অবসরে শ্রী মোদি ইন্ডোনেশিয়ার রাষ্ট্রপতিঙ্ক সহিত বিভিন্ন দ্বিপক্ষীয় প্রসঙ্গে আলোচনা করিবা সহিত দুই দেশের ভাগিদারীর অগ্রগতি সম্পর্কে সমীক্ষা করিবে। প্রধানমন্ত্রী শ্রী মোদি সাংস্কৃতিক এবং ঐতিহাসিক শহর যোগকর্তা গস্ত করে ব্রহ্মানন্দ মন্দির পরিদর্শন করিবে। ভারত ও ইন্ডোনেশিয়া সহযোগে সেঠাকার সংরক্ষণ কার্য করা যিব। এছাড়া জাকর্তাটারে শ্রী মোদি ভারতীয় সম্প্রদায়ক সম্বোধিত করিবার কার্যসূচী রয়েছে। গস্ত পূর্বরু প্রধানমন্ত্রী কহিছন্তি ইন্ডোনেশিয়া রাষ্ট্রপতি প্রাবো ও সুবিয়ান্তঙ্ক আমন্ত্রণ ক্রমে সে আজিঠারু 8 তারিখ পর্যন্ত ইন্ডোনেশিয়া গস্ত করুছন্তি। 2018 মসিয়ারে ইন্ডোনেশিয়া গস্ত কালরে উভয় দেশ মধ্যে রণনৈতিক সহভাগিতাকু আহুরি দৃঢ় করিবা উদ্দেশ্যে সে এই যাত্রা করুছন্তি বলে শ্রী মোদি কহিছন্তি। গস্তর দ্বিতীয় পর্যায়ে আসন্তা 8 তারিখ শ্রী মোদি তিনিদিনিয়া গস্তরে যাই মেলবোর্নে পৌঁছিবে। অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবাজিনক সহ শ্রী মোদি তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মিলনীর অংশগ্রহণ করিবে। এই সম্মিলনীরে উভয় দেশ মধ্যে গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ, সাইবর সুরক্ষা, নিরন্তর যোগাণ শৃঙ্খল, প্রযুক্তিবিদ্যা আদি প্রসঙ্গ উপরে বিস্তৃত আলোচনা করা যাবে। এই গস্ত সময়ে প্রধানমন্ত্রী মোদি ভারত অস্ট্রেলিয়া মুখ্য কার্যনির্বাহী অধিকারী মানক সম্মিলনীরে অংশগ্রহণ করা সহিত উভয় দেশের ব্যবসায়িক নেতৃবৃন্দকু সম্বোধন করিবে। ত্রিরাষ্ট্রীয় গস্তর অন্তিম পর্যায়ে আসন্তা 10 ও 11 তারিখ দুই দিন প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড গস্ত করিবে। এই অবসরে সে তাঙ্ক প্রতিপক্ষ ক্রিস্টোফর লাক্সনক সহিত দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করিবে। গত দুই বর্ষ মধ্যে দুই দেশ মধ্যে বাণিজ্য ও প্রতিরক্ষা সমেত অন্যান্য ক্ষেত্রে হয়েছে অগ্রগতি সম্পর্কে উভয় সমীক্ষা করিবার কার্যসূচী রয়েছে। গত 40 বর্ষ মধ্যে এহা ভারতীয় প্রধানমন্ত্রীঙ্ক প্রথম নিউজিল্যান্ড গস্ত হেব। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 6টি রাষ্ট্রর রাষ্ট্রদূতমানঙ্কর পরিচয়পত্র গ্রহণ করেছন্তি। এই রাষ্ট্রগুড়িক হেলা মোজাম্বিক, নিকারাগুয়া, সুরিনেম, গ্যাভোনিস, মঙ্গোলিয়া এবং বাহামাস। রাষ্ট্রপতি ভবনঠারে আয়োজিত এক স্বতন্ত্র সমারোহে এই সব দেশের রাষ্ট্রদূতমানে নিজ নিজের পরিচয়পত্র রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মুঙ্কু প্রদান করেছন্তি। বৈষয়িক জ্ঞানকৌশল ভিত্তিক তথা দুইভাষী ম্যানেজমেন্ট শিক্ষা ব্যবস্থা গ্রামীণ ও সহরাঞ্চল মধ্যে থিবা দূরত্বকু হ্রাস করিবার সহায়ক হেব বলি বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল মতব্যক্ত করেছন্তি। আজি নয়াদিল্লিরু ভর্চুয়াল মাধ্যমে উদয়পুরস্থিত আইআইএম্র এক নূতন পাঠ্যক্রমর শুভারম্ভ করিবা অবসরে সে এহা কহিছন্তি। শ্রী গোয়েল কহিছন্তি পরিস্থিতি নির্বিশেষে সমস্ত

0: যুগে দাদা জুহার জুহার
1: জুহার রে লেকড়ু জুহার জুহার জুহার জুহার বাবু লেকড়ু ই যেন প্যান্ট টিকে টিকে মারি দেবাকে হ্যাঁ চাষবাস তো আরম্ভ করুছু বাবু
0: কাঁ করবু
1: হয়
0: এটা তো সমিয়া
1: হয় মাত্র কাঁ করবু মনে করে প্যান ফুনি মারবার
0: নেই
1: মারবার বাটে খুব মারি দৌছে আর যেন বাটে নেই মারবার কথা নেই মারবার
0: সত কইলি
1: হেলে বি রে বাবু আমি তো চাষি এ জেনতা করে চাষবাস করবাকে পড়বা যে বাবু তুই এতকি দিন হেলা এটা কাঁই যাইছিলু বলছে
0: কাঁই যাইছিলি বলে দাদা দেখ আমার নাতেন পিলার স্কুল তো ছুটি হইছিলা খরা দিন লাগি হ্যাঁ তো নাতেন কে বললু তার মামু ঘরকে তো যাইছিলা বল তাকে এটা আনি যাইছিলি
1: হেতি লাগে রে বাবু খরা দিন হেলা তুই বৈঠক বাটে নেই আসুথেই আমি কাই গলা লেখড়ু তোকে মনে মনে মনে মনে আমি খুঁজুছি যে বাবু চাষবাস তো এটা চালিছে চালবা আর চালু থা ফুনি
0: সত কইল
1: মাত্র গোটে কথা রে বাবু আজকাল তো এটা প্যান মারবার দিন বললু হেলা ই দিনে কা হেসি কি আমার লাগি প্যান টিকে অভাব পড়ছি
0: কেনতা দাদা এটা তো বর্ষা দিনে বললু হ্যাঁ ই বছর খনে কম বেশি হুচে বললু যে দাদা কেনতা করি প্যান র অভাব হুচি
1: দেখ রে বাবু মু চাষ করার প্যান কথা নেই কয়বা হেলা পিবার প্যান কথা
0: পিবার প্যান কথা দাদা পিবার প্যান বল তো সরকার তো যুগৌছন কে
1: হয় রে বাবু সরকার যোগাউছন যে মাত্র যেন জায়গায় সরকার পাইপ নেই দেবার আমি চুয়াটা পিউছু কি নল চুয়াটা পিউছু কি কেতে লোক বন্দর প্যান ফুনি পিউছন
0: কি
1: কেতে লোক নদী নালার প্যান ফুনি পিউছন মুই কবা কথা রে বাবু আমার এই বর্ষা দিনে বর্ষা ঝো ঝো মারসি
0: মারসি
1: চারি বেড়া থেকে প্যান হি যেছি হেলা তুই যেন ঠান দেখু প্যান প্যান
0: হয় বলে সমিয়া সমিয়া তুই বুয়ের ফুনি হেসি আর বুয়ের হেলে দাদা সে প্যান যেগুলি বললু আমি যেন প্যান কে আমি ব্যবহার করুছু খানা পিনা লাগি সেনে যেগুলি মিশি যাইছি
1: দেখ রে বাবু ই বর্ষা দিন হি গলে তুই কবার হিসাবরে বড় প্যান ফুনি আইসি আমার যদি কেন পাখে নদকুলিয়া গাঁ আছে সেন আমার চুয়া ছুঁতি বি সমি যাইছি কি বন্দে বি সমি যাইছি কথা ইটা রে বাবু যে ই যে চারি বেড়া থেকে প্যান হি যাইছি সে প্যান ভিতরে আমি পিবা প্যান টিকে নেই মিলে কেন তা দেখ সবাটকে গোলা হি যাইছি প্যান হেলা আর যেন আমি ধর যেন চুয়াতি ব্যবহার করুছু সেনে বি ময়লা প্যান সমি যাইছি হেলা নদী নালে তো হেনতা বি গোলা প্যান ময়লা প্যান আইসি বন্দে ফুনি হেনতা খারাপ হি যাইছি তো ই সমিয়াতি বাবু আমি জগি রখি করে চলবাকে পড়ব।

0: দাদা শুনলি বলু
1: শুনলু তো
0: বড়িয়া লাগলা বলতো
1: জি বাবু বড়িয়া লাগলে নাই হুয়ে
0: হয় জানিছে ধন্যবাদ দেমা বলিছু তো তো তোর মোর তরফ নু আমার শ্রোতা বন্ধু মানকর তরফ নু বললু আমার শিল্পী দাদাকে তাঁকর দলবলকে ধন্যবাদ গোটে দেমা
1: ধন্যবাদ দেবা সঙ্গে সঙ্গে দেখুছু তো বড়া বেল হেলা না আমার বৈঠক রে চাষী ভাই গোটে বসিছ
0: হয় হয় হয়
1: মুই তো ডাকিছে
0: ডাকিছু
1: কথাবার্তা হউছে
0: হ্যাঁ হ্যাঁ তাহলে মুই শুনছি
2: আজ্ঞা আপনার পরিচয় টিকি দিও আজ্ঞা মোর না হচ্ছে প্রদ্যুম্ন কুমার রাউত গাঁ মুন্ডিগুড়া জিপি কলিয়া কুণ্ডল আপন তো জন চাষী আজ্ঞা প্রথম করে কহন যে আপনার কাঁ কাঁ চাষ করছেন ধান চাষ মানে মুখ্য চাষ আজ্ঞা তারপরে অনা মানা চাষ করছেন সে ভিতরে টমাটো বাইগণ কোবি লঙ্কা আর কদলি চাষ বি করছেন বর্তমানে আজ্ঞা গোটে কথা কহন আপন তো ধান চাষ করবার সঙ্গে সঙ্গে ই যে পনিপরিবা বি চাষ করছেন তো এই দুইটা ভিতর আপনার কেনটা ভাল লাগছে
3: আজ মার্কেটে মন্ডি ব্যবস্থা সুদৃঢ় নেই পার্বার দ্বারা ধান চাষ বিকলা বেলকে মানে হইরাণ হওয়ার পড়ছে তো এই পনিপরিবাটা ভাল বিক্রি হচ্ছে তার বি মার্কেটিংটা কেতে কেতে বেলে অসুবিধা পড়ে যাচ্ছে যদ্বারা কি কোল্ড স্টোরেজ আমার কলাহান্ডি নথিবার ঠিক অসুবিধা ভোগ করছু আর
2: তো এবে সারর কথা কহন আমি জানবার দুই প্রকার সার আছে গোটে হল জৈবিক সার গোটে হল রাসায়নিক সার আপন কেনটাকে বেশি করে ব্যবহার করছেন
3: আজির যুগ হল আজ্ঞা টেকনোলজি যুগ মানে বিজ্ঞান এত কি উন্নতি কলানি যে জৈবিক সার ব্যবহার লোক নেই করবার তা কিন্তু আমি করছু আজ্ঞা মানে জিয়া খত নিজে প্রস্তুত করি করি আমার পনিপরিবারে বিভিন্ন গছপত্রে আমি দৌছু
2: আচ্ছা বহুত সুন্দর কথা কহিলে আপনি যে জিয়া খত কথা কহিলে এই জিয়া খত কে আপনি কেনতা করি প্রস্তুত করুছন সে বিষয়ে কোন আজ্ঞা
3: আজ্ঞা এটা আমার হর্টিকালচার মাধ্যমে সে মানে প্রদান করেছিলেন জিয়ার ডোম মানে আমি তৈরি করছু তো সে ডোমে আমি জিয়া আনিকর ছাড়িছু সেতিরে বিভিন্ন অনাবনা কদলি পত্র আম্ব পত্র ইত্যাদি পত্র গুড়া দিয়ে তাকে ছাড়ি দেওয়ার দ্বারা তিন মাস ভিতরে জিয়া খতটা প্রস্তুত হয়ে যাচ্ছে
2: আচ্ছা এই যে ডোম কথা কহিলে ডোম বলে টাঙ্কি
3: আজ্ঞা
2: তো এই যে গোটে টাঙ্কি নে এটা আমার কেতে বাই কেতে টাঙ্কি করুছন এই বিষয়ে কহবে কে
3: এটা দশ বাই দশ আছে আজ্ঞা তো দশ বাই দশ র মানে তিনটা টাঙ্কি আছে মোর পাখে বর্তমানে তো এখানে প্রচুর পরিমাণে মুই খত পেয়ে যাচ্ছি যেটা কি মানে মোর চাষ লাগি মানে সফিসিয়েন্ট পারছি আর রাসায়নিক সার উপরে নির্ভর করবাকে নেই পড়বা এই জৈবিক সারটা দেওয়ার দ্বারা গছপত্রকে আর সে রোগ পোক দাউরু রক্ষা পাই যাচ্ছেন সেমানে আর রাসায়নিক সার প্রয়োগ করবার দ্বারা কাণ হচ্ছে কি আমার অধিক পয়সা খরচা হচ্ছে সেনে কীট পতঙ্গ বি অধিক লাগুছে যদ্বারা কি খাওয়া লাগবে মানে সে প্রোডকশনটা ভাল নেছে আজ্ঞা
2: তো এবে গোটে কথা কহন আজ্ঞা আমার চাষ লাগি তো গোটে পানির আবশ্যকতা আছে বিনা পানির তো আমি চাষ নেই করিপার বলে জলসেচনর ব্যবস্থা তো আপনার অঞ্চলে জলসেচনর সুবিধা কেনটা আছে সে বিষয়ে কহন আজ্ঞা
3: প্রায়ত কলাহান্ডি জেলার আজ্ঞা কামহা অঞ্চলকে ছাড়ি দেলে ইন্দ্রাবতীর জলসেচনটা প্রায় সমস্ত এরিয়াকে লাগি সারিলা না তো আমার অঞ্চল বি সে ভিতরে সামিল আছে ইন্দ্রাবতীর জলভণ্ডার আমার এরিয়াকে ইন্দ্রাবতীর জল সম্পূর্ণ ভাবে মিলি পারুছি
2: আচ্ছা আজ্ঞা আপন তো জনে পনিপরিবা চাষী তো আপন কা কা পনিপরিবা চাষ করছন সে বিষয়ে কোন আজ্ঞা
3: পনিপরিবা ভিতরে আজ্ঞা মুখ্যত টমাটো বাইগণ ভেন্ডি কলরা বিনস ইত্যাদি করছু আজ্ঞা
2: এটা আপন বিকা ভঞ্জা করছন কি নিজের লাগি করছন
3: একর একর করছু আজ্ঞা নেই বিকলে চলবাকে মানে সেতির সার সেতির বিহন লেবরকে দেওয়া পড়ুছে নিহাতে বিকবাক পড়ুছে আজ্ঞা
2: তো এই যে আপন পনিপরিবা চাষ করছন এটার লাগি আপন বিহন কেন আনুছন
3: বিহন দোকান মানে আছে আমার বিহন বিক্রয় কেন্দ্র সিধা আনিকর তলি পকাইকর রোপুছু আজ্ঞা
2: আচ্ছা আজ্ঞা বহুত সুন্দর কথা আপন কহুছন তো গোটে কথা কহন যে আমার সরকার আমার চাষী ভাই মানকর লাগি বিশেষ করে যে মানে ধান চাষ করছন তাঙ্কর লাগি গোটে মন্ডির ব্যবস্থা হয়েছে কিন্তু আপন ভলিয়া যে পনিপরিবা চাষ করছন আর পিঁয়াজ চাষ করছন ইমানকর লাগি কেনতা করে বজার ব্যবস্থা কলে মানে ঠিক হিপার অনুভব করছেন
3: ধান মন্ডি হেলা ভালে আজ্ঞা এবে মনে করেন জিন সিজন রে যেটা বিক্রি হওয়ার কথা যেমন তো

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন কতটি গীত গজল শিল্পী লকি আলিঙ্ক কণ্ঠরু।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন আঞ্চলিক গীত ক্রমে সম্বলপুরী গীত, শিল্পী লিপ্সা মহারণাঙ্କ କଣ୍ଠରୁ।